0: ব্যানার্জি। সম্পর্ক নম্বর 97-61-13-21-44 97-61-13-21-45
1: কাঠমান্ডুবাট চরিকোট আউনকা লাগি জড়িবুটি বাট টিকট সেবা উপলব্ধ ছ।
0: আরাম সহজ ও বিশ্বাসিনু যাত্রা কালি খাড়া দেবী যাতায়াত প্রণালী চরিকোট।

0: তিনা নাকু সিন্দুর পোতে দুই কো ধাগো চুরাও তিনা নাকু সিন্দুর পোতে দুই কো ধাগো চুরা সোনার গানে ঔঠি ল্যাছু এক তোলাকো ওই পুরা
1: রোধি বদন ভানিয়া কোটি গ্রে হলি পাইও